নমস্কার, ইয়া আকাশবাণী টুরা। আপনার নাথমনা মান্ত মনবকটনি অনুষ্ঠান জাসিং মিডিয়াম ওয়েবনি 243.3 মিটারে কিলো হার্টস 1233-এ শ্রোতারং তিনি শুক্রবার আর সেপ্টেম্বর মাসনি তিনি 18 তারিখ জাসিং নি কস অনুষ্ঠান গসংটো আনি নাসনি ভরা পেলেমান্য হম আর এই করসারিও হুকাঙে তানিমং

জি মরং আপনি মনানা পরা ধেন্দেকি রাখাইয়া উই মরত নিজনে চরিত্র সাপাক রাখাইনিয়া সম্ভব দংসা এই করসরে বক্তামুং ফ্রয়ত শ্রোতারং তিনি মনব অকটনি অনুষ্ঠান গসংত আওয়া সালগঙানা বন্দনারিগনি হেমপ্রভা কুজনি সুমসুকনি হুরাঙিনী চাই দিয়া ধুত্রা পার পার পারা সায়ন আথেম

বিনয় আর হেমপ্রভা কুজনি খুরঙে চাই আপারং নাথেমনা মানজো বৌস পূজাইনি চাই সুংসুং মানা দে তাই গেসেট অনুষ্ঠানে নাথেমনা মানা আপারং কুঠিকা কুঠিকাওনি বিশুয়া দংজো কচো জাতি কৃষ্টি সংস্কৃতি আর এন্না ধেং টানানা গাঠকনি ভূমিকা কুঠিকাও শুক্র অবনাথ কোষ পৃথিবী হেংটুংনি বিভাগ জাতি আপনি আপনি কৃষ্টি সংস্কৃতি টোয়া গেসেক জাতি সানি কাকনি বেওয়ার কন্নি চুন্নি

0: Nak simang proyek marak ni gitrang ko kena suaha, dah odok tak sani jak menu menggepen program ko gak matanggen. Yan akas panitura, somai dah ochi sabaji mit kolachi waha, ya somayo mitkroni program ang ni kata program ni nengo, ronjoni em sangmani gisekni katarang ko kenanggen.
1: Ang ni bimeng ronjoni em sang mo nga, ang nga balsi gitamo ni nga, ang nga balsi sotong nga siya tong gunok. Am noktang di daking jo, baka di, di ba noktang aba dong pa ja. Uwe ang nga chonbi gipa dokan ko daking nga, wan chaani ringani ko tari ipali nga nga. Ang nga ya dokan ko atam atam san daka nga. Ang ni dokan no alu parata aru wak pen korpray man gen. Basa ko ba di ang nga misurang ko ba manu di raayit pala. Ia dukan ko takkan dia orang adita nengkade ko mana ambul isal ni bidungo nengkade ko mana dia mana dako ba jenten culiat daya juga makan dia culi na manja angin noktang ko chalai na ia dukan takaci de di ba angin segapa bazar lo mi song imang mi bijak palinga orang si capa belagata culiat dinga. Ya dukan ko dal kali thari na ni chanchi a cham khangchi koro srang dong khujenga we anga khushi anga ya dukan ko dakichana khangchi ba anga dakang ai khugen nangni jangki thanga da pet blakinga da pet tanga dakang khugen khna tham soing parang ko mathela gapan nang ba ang ta dakhem nga na mamung chol gri ap gri dakka parang an thang ko aldum thanga de je kam ko ba dakicha phana nanga plakon mathela.
0: Nak simang runjuni em sangmani gisekni katarangko kena suaha, dao nak simang na, atsyani arusyani ko register kaani gemen, Dr. Tangsel Dilme CH Marakni agananirangko kenang skagen.
2: Atsyani arusyani ko register kaani niam ko, India songni state rango research school sosni bulsioni aba chinga hauba Meghalaya dokode hajar gani bulsio sa aba chinga taha Garo hilso de hajar gani gani bulsioni sa ya niyam ko jarakna aba chinga ha Achyani aru siyani ko register kaai certificate rango sakantian manchung matna nanga Maina ya rang nangchung matkapa Mekangchina nambata janggi thanganina naksam suwe thari suwani onga Achyani certificate ko skangpa nangchung mota de ya certificate chisa mande identity ko mana. 1. Bisa achya haun badia sungni badia maapani bisa uko wina mana aru ya chiwa bisa antangni citizenship ko mana. Gni pao achyani certificate to pangchake sa bisa mekangchi janggi thanganiyo dungtang dungtang chol rangko takke rana mana. Achyani certificate gri de Kulo ba napat na manja aro kamrang ko kai chapana ano ba manja. Achini certificate gride haida makang chide election rango ba puun na manja na ba dunga. Achini certificate ko gapan asung rang chi sungre na gataba na nga. 1. Passport ko thalina. Dedrang rang na life insurance policy ba bank account rang ko kulina ba bisani achini certificate ko na nga. Driving license, ration card rang ko ba achini certificate to pangchake sa thalia. Siani certificate ko ba acheni certificate je kai gamcha ta wan daken gamcha te thari ra matna nanga maina siang pani a achi mongmen gam mal rang ko life insurance rang ko de drang su drang rang ni mandakani bidmo aro kham ka ai chapak pani siani jamanu uni jek de drang ni uni pension ko ra chake chapani na acheni aro siani ko Sa kungrusani gisepot register kagen smode altuai aru thangka paisa gamgija rana mana andi ba sal kungrusani jamanode padita jaman chakke register ka andita niyamo pangchakke dungthang dungthang dakani rangko dakna nanga jekai ukil ko rumna aro court ba khachari rango gai order rangko thalina uni gimen bisani bimun ko sal kungrusani gisepo donna man khujagen smoba Wiatani kode tak কেডন পাচিনা আর আছে সার্টিফিকেট কোদে রাই দন পাচিনা ফ্লাগ মা ফারং মলাতা মাইনা রেজিস্ট্রার নি কাতির আর কিংবা রেজিস্টার ওদে বিশানী বিমুনা বিয়াবো বং বং দনগেন আর উয়ানো জাছিগনি না খং খং গাপাতে না গতা নিয়াম দা উন্দি বা জাছিগনি বাচ্চকোদে গামানি রং দাহা উয়া রেজিস্টার বিমুংকো গাপাতেও সা বার্থ সার্টিফিকেট বা আছিয়ানী সার্টিফিকেটও বা সিয়াতেন আছিয়ানী আর সিয়ানী কো রেজিস্টার খানা আর সার্টিফিকেট রং কোথারি রানা গতারে উমা অবস্থাকে নিকপা মানদে কুসুকছি বা আর সিয়ানী রেজিস্টার না উয়াতনা নাঙা উয়াত চকন রেজিস্টার রেজিস্টার ও কাতের আর কান বাকসা আনথাংনি সয় আর সিল কো সুয়ে আছিয়ানী বা সিয়ানী সার্টিফিকেট কো উয়াত কপানি জাকো উনাতকেন উয়াত কপা মানদে আছি কপা বিসানি মা আফা ডেলিভারি কো রাগপা ডক্টর বা নার্স বা সঙ্গনি নকমা বা উনা মানা সিয়ানীকো উয়াত কপা বা নকনি জক দেদ্রাঙ্গনি সাকসা বা সঙ্গনি নকমা বা উনা মানা উন্দি বা সঙ্গনি নকমা উয়াতানী কো দাকা ওদে দংথাং মানসা রেজিস্টারোসা সে উয়াত না নাঙ্গেন আর উয়া রেজিস্টার কো বলসি বলসি না নামে সুমসাকে দোনা নাঙ্গেন রেজিস্টার উন্দে আগানন ওয়ান বার্থ এন্ড ডেথ রেজিস্টার বা আছিয়ানি আর সিয়ানি রেজিস্টার উয়া ওয়ান আনসুমোদে সরকারিনি দনগমন ডক্টর রং উয়া বাদিয়াবা বিয়াব রাঙো ডক্টর সাকসানা বাতে দঙ্গেন সুমোবা দনগমন ডক্টর সাকসা সান রেজিস্টার উয়ায়া আছিয়ানি আর সিয়ানি সার্টিফিকেট রংকো মাতনা হন নামে থারি দনা নাঙা মাইনা সঙ্গনি ছং ওটনা নিয়াম দংজা উনি গমন সুমসাকে দনছিনা ফ্লাকন মতমলাতা আছিয়ানি আর সিয়ানি কো রেজিস্টার খাআনিছি আনছং সাকান থিনান আর আসংনাবা নামগনি ওঙা মাইনা বাদিতা মন্দে সিয়াঙিঙা আর জলবাইঙা উবে সরকারি বা আদক্ষ আর আসংখো নাম্বার তৎনা থা পাইসা রং সামনা মাতনা উনি হাই আজম জঙ্গি থানি নাম্বার তৎনা সরকারি মূল মেলিয়ে খাম খানা
0: নাসিমং আছিয়ানী আর সিয়ানী সার্টিফিকেট কো মাইনা থারি নাঙা আর উনি গামথাতা নিরংনি গমন ডক্টর তাংসিল দলমে সিএচ মারাকনি আগানা নিরংকো খোনাসুয়াহা দাও সোমাইরং দুংখুয়েনি গমন থানুরি সংমানি গিত্রাংকো গামাতাঙ্গেন গিত্রাং আর ইংঙা চেতা আসখিরং আর আমা নাকনা আং খাসা

สุขสาวาพันธินสังคูจะอารงากันนาชนาให้จะจริงจะชมอภานนกุจิกิตตะคุสิโยบาสุขสาวาพันธินสังคูจะอารงากganna chinna hai jajin jachum appannuko jikkuk me deba osa pulak tuppa sukkumasiyan nukku chanar madum jasa skutan kodi saksina gisip ke pujik ke pavasa kamayo de pisau ko de ni nan suk baja nangai nang je de ge para dik to onno de nokon jam mundong na suk baja jigat ta khusiyo ba suk cha wa pantin sangku cha arngam ganna chinnai jajin jach

বুটখামেন আসিমং লুথন মমন নি গিত্রাংকো খুনা সুইঙা আর এই গিত্রাং বাকসা নাল নি চাসং গতাল নি গিত্রাংকো গামাতানি সুমাবে ইয়ানন বোনাসিয়াহা দাও দুকটক সানি জামনো চিকিনি বাজি মিনিট খোলা চিউং হাউন দিল্লি অনি দিন থাং থাং বিবিধ ভারতী প্রোগ্রাম রাংকো খুনা সুগেন গনি বাজি ওয়া হাউন সাল ইংলিশ খবর গনি বাজি মিনিট চিবং আও সাল নি হিন্দি খবর গনি বাজি মিনিট খোলা চিউ বিবিধ ভারতী প্রোগ্রাম গথাম বাজি ও হিন্দি খবর গথাম বাজি মিনিট বুঙাও নি গথাম বাজি মিনিট খুনা ইংলিশ খবর কো খুনা সুগেন ইয়ান আকাশ ফানি চুরা jam kron ram dong sik sak ka

0: আঙারে ডেমেজ কুবানা একাউন্ট খুলি না আর আন্তানা কেওয়াইসি আপডেট কানা নাঙ্গিয়া
1: আঙা ইয়ালো নুডল সঙ্গে দঙ্গিয়া আর উছি না ফাসকে দঙ্গিয়া ইয়ারে তিকসানি খামসান
0: তিকসানি খাম
1: নাকনি কেওয়াইসি ও মামং বা দংথাঙাতানি দংজাও দে বা এড্রেস মাং মাং কুসান দংথাঙাতেঙ্গা ওদে নানি রেজিস্টার খাগমন মোবাইল নাম্বার ইমেল ইন্টারনেট ব্যাংকিং বা সেলফ ডিক্লারেশন লেখাখো নাইবো
0: বিবেগতা মাইকোবা দংথাঙাতানা ওদে
1: নকো আসঙ্গে ভিডিও কেওয়াইসি আধার ওটিপি আর ই কেওয়াইসি চি আপডেট খাবো ওয়ান ওয়াইজো কালথুয়া
0: আয়ো ইয়াদে নুডল সঙ্গানা বাতেন নলথুয়া দে সেং দাওনি আইয়া
1: আর বি আই আগানা নালজোকোবা ব্যাংকিং না কেওয়াইসি আর নাকিস খাংবা জাকুদি আনিওয়া।